0: उनके प्यारों सब पर बांधो तेरे, दुनिया तुमसे खेल रही है, तुम दुनिया से खेलो, मजा ले लो हाँ। गुम्मा रुम्मा गुम्मा रुम्मा गुम्मा रुम्मा खेलो ओ खेलो ओ खेलो ओ गुम्मा रुम्मा गुम्मा रुम्मा खेलो ओ खेलो ओ खेलो ओ कल की बातें कल पे छोड़ो आज मजा ले लो भाई। गुम्मा रुम्मा गुम्मा रुम्मा गुम्मा रुम्मा खेलो।
1: यू आर Ujala Radio Headlines. De Eerste Kamer stemde in met twee asielmaatregelen. President Zelensky wil binnen enkele dagen opnieuw overleg met Amerika over het beëindigen van de oorlog. De gemeente Groningen stelt 100 extra bedden beschikbaar aan de Europaweg voor gezinnen met jonge kinderen, met als doel de druk op het aanmeldcentrum te Apel te verlichten. En de Amerikaanse Cornell University schort alle evenementen van studentenkorpsen voor de rest van het academisch jaar op. Ook betrekt de universiteit de politie bij het onderzoek naar seksuele misdrijven op de campus. En tot zover de headlines op Ujala Radio.

ये है उजाला रेडियो सुनालो और यहीं से शुरू किया जाता है वही प्रोग्राम जिसका नाम है कॉफी चाय मिदक शो। इट इज वुंसडाग वुंसडाग और भी 14 अक्टूबर का प्रोग्राम। मोई मोई दाग, द सन शाइंट, बारिश ना होएगा, een heleboel mensen zijn vrij. Vooral Noord-Holland mee zijn de kinderen vrij. Vakantie, higa. Dus het is vakantie. Vakantie, vakantie. Mooie tijd, toch? You are Ujala Radio, Kusire Coffee Chai, middag show. We zometeen de headlines en luchtige onderwerpen die we gaan bespreken met Anand Chandrika Singh. Aaj ki shaam ki programme. Maar, programma shuru karne se pehle, chaliye hum aapko sunate hain ki dil hai ke maanta nahin.

0: उजाला पेश करे है दिवाली फेस्टिवल ऑफ लाइट्स। एतवार एक तारीख नवंबर जोंदक इन नवंबर के दिन में थिएटर मीरवाट अम्स्टरडम ओस्टडॉर्फ में दीपावली उत्सव मनाया जाएगा। दिवाली कॉन्सर्ट से पहले दिवाली फकल ऑप्टोक्ट में आप मुफ्त में हिस्सा ले सके हैं और दिवाली कॉन्सर्ट में लाइव ऑन स्टेज कलाकारों संजय जोधा, मौसमी, इंद्रोनील रॉय, रविंदर सिंह बेदी, सत्यम माता दिन, अविष्कार ऑर्केस्ट्रा के साथ जिसका लीडर है माएस्ट्रो रोनी भिखारी, प्रेजेंटेशन के लिए स्टेज पर होंगे सुधीर एंड जया। जोंदक इन नवंबर के दिन में 2:30 बजे से 2:30 से इन लोग एंड दिवाली फोर प्रोग्राम क्वार्ट ओवर थ्री ग्रेटेस्ट फकल ऑफ टॉक क्वार्ट फोर फीर से कॉन्सर्ट के शुरुआत हुई पहला भाग। टिकट के दाम है 20 यूरो और 15 यूरो। इसमें है एक ड्रंकी ग्रेटेस्ट ग्रेटेस्ट गार्डरोब और ग्रेटेस्ट टॉयलेट गब्रक। जाने के चाहिए आपके कि इस बार स्टार्ट पास न रही। टिकट और जानकारी के लिए meerfort.nl जल्दी से टिकट खरीद लिए नहीं तो आपके पछताए के पड़ी। और हाँ, हमें तो जाए के पड़ी और आपके तो आवे के पड़ी। हाँ, दिवाली फेस्टिवल ऑफ लाइट्स जोंदक इन नवंबर के दिन में थिएटर द मीरफार्ट अम्स्टरडम ओस्टडॉर्फ में। अभी से आपको शुभ दीपावली।
1: Jala Radio voor de allerbeste Bollywood muziek. Bent u ook zo enthousiast? Bel dan met de studio 020 363 0808.
2: You are.
3: Dit is het Ujala Nieuws. Goedemiddag, ik ben Marcel de Groot. Bij een botsing tussen een schoolbus en een auto in het Duitse Epe vlakbij Enschede zijn 10 mensen gewond geraakt. 3 van hen zijn er ernstig aan toe, onder wie een kind en een leraar. In de bus zaten 56 leerlingen en 2 docenten. Ook Nederlandse ambulances hielpen bij de hulpverlening. De oorzaak van het ongeluk wordt nog onderzocht. De Russische president Poetin heeft met topfunctionarissen over cyberveiligheid gesproken. Volgens het Kremlin vormen onder meer kunstmatige intelligentie en het gebruik daarvan als wapen door andere landen een bedreiging voor de economie. De bijeenkomst stond volgens Moskou los van recente Oekraïnse droneaanvallen op Russische datacenters. De politie heeft nog eens 3 verdachten aangehouden voor een dodelijke schietpartij in Nijmegen op 21 juli. Het gaat om een minderjarige jongen en 2 mannen van 18 en 19 jaar. Eerder deze week werden al 2 andere mannen aangehouden. Bij de schietpartij aan de Graafseweg kwam een 18-jarige Rotterdammer om het leven. De aanleiding wordt nog onderzocht. Colombia heeft zijn ambassade in Israël officieel verplaatst naar Jeruzalem. De nieuwe radicaal-rechtse president, Abelardo de la Espreja, kondigde de verhuizing in juli al aan. De meeste landen hebben hun ambassade in Tel Aviv, omdat ze de Israëlische aanspraak op Jeruzalem als hoofdstad niet volledig erkennen. De Verenigde Staten verplaatsten hun ambassade al in 2018. Het weer. Vanmiddag zijn er flinke zonnige perioden en blijft het droog. De wind komt uit het zuidwesten en is zwak tot matig. Het wordt rond de 17 graden. Morgen is het droog en zonnig, met later meer bewolking in het westen en noorden en temperaturen van 17 tot 21 graden. En tot zover het nieuws op Ujala Radio.
4: Ujala Radio, DAB Plus पर देश भर में सुनाई देता है। तू बता दे, सबको इसे बताते हैं। ऑटो में तू सुन सके, तू घर में सुन सके हैं Ujala Radio। और Ujala Radio साथ में ले जाइए, तू चाहे जहां पर जाइए, तू जान है तो Ujala Radio।
1: Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020-409-0807 of mail naar info@ujala.nl.
5: Koop je kaarten voor Diwali Festival of Lights voor zondag 1 november via meervaart.nl. Tickets vanaf €15. Wacht per abonnee ticket Gridlina. Zondag 1 november, Diwali Festival of Lights in de Meervaart.

0: उजाला पेश करे है डे वाली फेस्टिवल ऑफ लाइट्स। इतवार एक तारीख नवंबर जोंदख इन नवंबर के दिन में थिएटर मीरफार्ट अम्स्टरडम ओस्टडॉर्फ में दीपावली उत्सव मनाया जाएगा। दिवाली कॉन्सर्ट से पहले दिवाली फकल ऑप्टोक्ट में आप मुफ्त में हिस्सा ले सके हैं और दिवाली कॉन्सर्ट में लाइव ऑन स्टेज कलाकारों संजय जोधा, मौसमी, इंद्रोनील रॉय, रविंदर सिंह बेदी, सत्यम माता दिन, आविष्कार ऑर्केस्ट्रा के साथ जिसका लीडर है माएस्ट्रो रोनी भिखारी, प्रेजेंटेशन के लिए स्टेज पर होंगे सुधीर एंड जया। जोंदक इन नवंबर के दिन में 2:30 बजे से 2:30 से इन लोग एंड दिवाली फोर प्रोग्राम क्वार्ट ओवर थ्री ग्रेटेस्ट फकल ऑफ टॉक्ट क्वार्ट फोर फीर से कॉन्सर्ट के शुरुआत हुई पहला भाग। टिकट के दाम है 20 यूरो और 15 यूरो। इसमें है एक ड्रंकी ग्रेटेस, ग्रेटेस गार्डरोब और ग्रेटेस टॉयलेट गब्रक। जाने के चाहिए आपके कि इस बार स्टार्ट पास न रही। टिकट और जानकारी के लिए meerfart.nl जल्दी से टिकट खरीद लीजिए, नहीं तो आपके पछताई के पड़ी। और हाँ, हमें तो जाए के पड़ी और आपके तो आवे के पड़ी। हाँ, दिवाली फेस्टिवल ऑफ लाइट्स जोंदक इन नवंबर के दिन में थिएटर द मीरफार्ट अम्स्टरडम ओस्टडॉर्फ में। अभी से आपको शुभ दीपावली।
1: अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां है, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश 15 फ्रागे फॉर मोर 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूर ईमेल नार info@ujala.nl 15 फ्रागे फॉर मोर 100 यूरो ऑफ उजाला रेडियो।
2: Twintig uur per dag en 7 dagen in de week. We zijn er gewoon altijd. Ujala Radio, de grootste en beste Hindoestaanse radiozender van Nederland.
3: You are. Dit is het Ujala Nieuws. Goedenavond, ik ben Frank van der Klucht. De politie en het Openbaar Ministerie hebben Ahold publiekelijk uitgenodigd aangifte te doen van het cybersecurity incident bij de Albert Heijn. Er loopt momenteel geen strafrechtelijk onderzoek. Ahold werkt naar eigen zeggen samen met alle relevante autoriteiten en meldt het incident bij het National Cybersecurity Center, zoals wettelijk is verplicht. Donateurs brachten sinds maandag 700.000 euro bijeen om het bijna bankroete Werelderfgoedcentrum Waddenzee in Lauwersoog te redden. Maar volgens een woordvoerder is er meer nodig. Het centrum opende in april 2025, maar bezoekers bleven uit. De bouw viel 17,4 miljoen duurder uit met 2,8 miljoen euro schuld en een lening van 900 miljoen euro, waarbij gemeente het Hoge Land garant staat. Voor de Turkse kust bij eiland Kekova is een scheepswrak gevonden dat ongeveer 4500 jaar oud is. Het koopvaardijschip uit de vroege bronstijd was 10 meter lang. Meer dan 30 aardewerken potten en amfora's zijn gevonden op 30 meter diepte en ze zijn goed bewaard gebleven. De vondsten gaan naar het Middellandse Zeemuseum voor onderwaterarcheologie in Antalya. Sinds zondag zijn er zeker 10 schepen aangevallen in of bij de straat van Hormuz. Een recordaantal in korte tijd. Op zondag werden 6 schepen getroffen, het hoogste dagaantal sinds het conflict begon. 2 bemanningsleden worden vermist en een containerschip is gezonken. Sinds oktober zijn er 23 aanvallen geregistreerd. En dan tot slot het weer. Vanavond zijn er brede opklaringen. Het koelt wel snel af. In Limburg blijft het droog en de zuidelijke wind stelt verder weinig voor. En vannacht wordt het zo'n 12 graden. En tot zover het nieuws op Ujala Radio.
2: Aha, dus ook jij bent zo'n fan van Bollywood muziek. Zet je radio dan vast op Ujala Radio. Kijk voor de frequenties op onze site www.ujala.nl. Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020-409-0807. Of mail naar info@ujala.nl.
1: Koop je kaarten voor Diwali Festival of Lights voor zondag 1 november via meervaart.nl. Tickets vanaf €15. Wacht per op naar ticket Gridlina. Zondag 1 november, Diwali Festival of Lights in de Meervaart.

ये है उजाला रेडियो सुनालो और यहीं से शुरू किया जाता है वही प्रोग्राम जिसका नाम है कॉफी चाय मिदक शो। इट इज वुंसडाग वुंसडाग और भी 14 अक्टूबर का प्रोग्राम। मोई मोई दाग, द सन शाइंट, बारिश ना होएगा, een heleboel mensen zijn vrij. Vooral Noord-Holland mee zijn de kinderen vrij. Vakantie, Higa. Dus het is vakantie. Vakantie, vakantie. Mooie tijd, toch? You are Ujala Radio, Kuzire Coffee Chai, middag show. We zometeen de headlines en luchtige onderwerpen die we gaan bespreken met Anand Chandrika Singh. Aaj ki shaam ki programme. Maar, programma shuru karne se pehle, chaliye hum aapko sunate hain ki dil hai ki maanta nahin.

0: रेडियो पर कॉफी चाय
1: हम अगोल ले लिए तो दोनों चाहिए तब
0: या
1: अब पी सके तो
0: हाँ
1: रार स्लोरप है
0: या दिस इज हेल रार या दिस इज
1: हमर दतवा हमर दतमन हमर खबेतवा मुइलक करेगा बिचवा में लोई थे कुकी दंतवा ना मुइलक अल्ला
0: दिस स्टेल यू फॉर दैट यू योर खबेत वेगहाल्ट दन दन दन दन सी देर हेल अनदर्स आउट ओपिंस हे कैन नागा
1: टोटल अनदर्स हे
0: टोटल अनदर्स
1: कैन जय कैन नीमंद हे मेट अन कुंस्टखबेत
0: हम कोई के ना जाने एक को औरत भी ना जाने जो
1: आज जाइए प्लेन पे ठड़ा हुई के डायमंड प्लेन पे
0: हमारे को ऑनर सुख करे
1: कि
0: तो दांत है असली की ना
1: तू एगो प्लेन अनुसूक करी आज
0: आज प्लेन अनुसूक या या स्टाइल
1: आज दस दिन फन अल्बर्ट हैन मैं माकल्ले तू हैप्पी इट अंदर लाइफ ऑन द फोन
0: जब से हम सुनली बाटी हम अल्बर्ट हैन ना गएली बाटी
1: हमू ना
0: हम जान के ना गएले बाटी
1: मतलब थोरो बाटी हम लोग वहां जाबे
0: ओही तो जाबे सोमर कुछ ना कुछ ना मिलेगा द द
1: खनुक अल्टरनेटिव
0: या नेचुरली सेन खनुक अल्टरनेटिव दिस हम थोरो जाबे वहां पे एंड देन सेग या इच जो ना मोय हैगा ऑफ वन एंड ऑग पुराना होइगे ऑफ की द प्राइस वन मोय हैगा ए इस
1: ना बबाल में कहीं जाइए यार हम लोग सेंसेशन बोलो थोड़ा बाती हम लोग थोड़ा जाइला हंसे सब बन के
0: माल नहीं तो ताल नहीं हम लोग बहुत सीरियस बाती इस बीच में
1: ट्रांस दैट डिंग फ्रॉम दी हैक फ्रॉम अल्बर्ट हैन
0: या
1: दी टोन दस एन डिंग आन हु क्वेट्सबार वे साइन
0: Zeker. Maar het is niet... Het is roosje baat. Elke dag gebeurt
1: er...
0: Roosje,
1: wat er moe van.
0: Maar het heeft ook, denk ik, te maken... Kan je hem Ravi... Ramelaten heet hij toch? Ravi Ramelaten heb ik ontmoet in de mandir. Hem loopt mandir met Rally. En toen bespraken we ook dit. Ki DK Hoega. Ki dat zoveel hackers bezig zijn. En dit komt natuurlijk omdat... Oorlog hier, Oekraïne, Rusland, Verenigde Staten met Iran en zo. En die Chinezen en die Noord-Koreanen en die Russen. Waar zit je zo oude Hega? Ze proberen dagelijks, overal proberen ze om binnen te komen. In worldwide. Hark bedrijf met zo'n proberen te krijgen.
1: Jazeker, dus, die dreiging is er ook, toch?
0: Ja.
1: Ik des, ik wat deske, mangega girave toure. Kun geluid hebben, Joa, met geluid?
0: Geluid, wat hebben we er nagegaan? Geluid, wat er nagegaan? Ja, nou.
1: Nee, volgens mij. Oké, maakt niet uit.
0: Maakt niet uit,
1: we gaan het gewoon zo doen. Oké, dus ego des, ik wat des, waarmee mangen hamla keren. Hoe toch je heen?
0: Ja.
1: Maar ik heb een groep heen, chor logan, John bhi mangega gegevens leven.
0: Ja.
1: Sorry, Kare.
0: Ja.
1: Want met die gegevens kunnen ze geld verdienen of ze kunnen partijen onder druk zetten.
0: Ja,
1: gijzelsoftware.
0: Zeker.
1: Toch gijzelkeleed, daar kun je niks meer doen. Nou, dus, maar wat ik wilde zeggen eigenlijk, Lloyd, die kwetsbaarheid. We zijn zo afhankelijk geworden van ICT, van internet, van software. Subject is dan super efficiënt georganiseerd daardoor, dus het heeft heel veel voordelen. Maar je ziet nu wat de risico's zijn. Ik dan kwetsbaar, Hamluk Bati.
0: Ja.
1: Frankrijk met John Palba.
0: Ja.
1: Dat ding heb je gevolgd.
0: Ja.
1: Ze hebben die koelingen daar. Dus toen wel John had bijna mooi volg kreeg, zo ja. Even van Hindustani mee betaalde.
0: Goed kan jij met u betaalde
1: gaan. Ha, John Burjapuranien heeft John site na volg kreeg, zo ja, mooi zijn. Frankrijk met 500 supermarkt. 500 supermarkt, kijk koeling John heeft. John met fris producten heeft. John rahega normaliter min 20 graden, John is thanda rahe khub, ekdam mooi. Oké, saban, afstand se 50 graden pe kar des. Dus ekdam garam kar des, chijwa.
0: Ja.
1: Afstand se, dus met een paar drukjes op de knop, 500 supermarkt plata.
0: Dus iets heb chijwa, pehle hebben ook film in betekent hier, dus recenter film mee, of films van 4-5 jaar geleden. Zo. Dan zag je dit soort dingen ook al gebeuren in de films. Maar iets is wel werkelijkheid mee goeie. Dus stel je voor, Anand, kon een hacker maiga energiecentrale ke bankeren? Dat kunnen ze, hè?
1: Natuurlijk, zo na. Je toe, door systeem je naam mooi haiga ik dan.
0: Beveiligd.
1: En toen beveiligd. Dat toen nou mooi beveiligd kregen. Want elke week moet je dat doen. Hè?
0: Elke dag.
1: Je kunt niet meer zeggen. Elke dag zelfs. Hè? Je kunt niet zeggen. Kie hem Ibarishakar de Lidon. Nee. Het is continu een race tegen criminelen. Want Ohusap kregen onderzoek. Ik kan je zeggen. Lok jij bitter hali. Or toke chai apan gharwa ban kregen. Zo snel mogelijk en goed mogelijk.
0: Dan
1: moet je erwaar jijgen soms.
0: Hem kan je apan gharwa ban kregen. Als ik alles...